প্রতিনিধি দল পুরীর চব্বিশ ঘণ্টিয়া পানীয় জল প্রকল্প কামকে অনুধ্যান করবার সহিতে ভুবনেশ্বর সালিয়া সাহি অঞ্চলর স্মার্ট মনিটরিং ব্যবস্থাকে বুলিকি দেখিলে। নয়াপড়া জেলা বুড়েন ব্লকর পাতালগঙ্গা ঠানে বৈশাখ মেলা হয়েছে। এ অবসরে রাধাকৃষ্ণ মন্দির পরিসর স্বতন্ত্র পূজা নামযজ্ঞ আর সংকীর্তন কার্যক্রম হয়েছিল। এই কার্যক্রম থেকে বহুটি ভক্ত সমাগম হয়েছিল। বৌদ্ধ জেলা বোলাসিংহা মহুল মূল মহিমা আশ্রম ঠানে মহিমা বিকাশ পরিষদ আও গাঁ লোকর তরফ ভীম ভৈ জয়ন্তী পালিত হয়েছে। মহিমা বিকাশ পরিষদর সভাপতি বিভূতিভূষণ প্রধান অধ্যক্ষতাতে হইবার সমাবেশ থেকে জেলাপাল বিভূতিভূষণ নায়ক অতিরিক্ত জেলাপাল অনিরুদ্ধ প্রধান যোগ দেই ভীম ভৈঙ্কর জীবনী বাবদে আলোচনা করে। রাইজে জনগণনা আর গৃহগণনা প্রক্রিয়া জারি রয়েছে। ভিন ভিন জিল্লান শিক্ষক শিক্ষয়িত্রী আর সরকারী কর্মচারী মানে ঘরকে ঘর বুলিকি তথ্য সংগ্রহ করুছন। এথিলাগি লক্ষাধিক ক্ষেত্রীয় কর্মচারী মানুষ লগাযাইছে। এথর ডিজিটাল জরিয়ে তথ্য সংগ্রহ করবার উপরে খাস জোর দিয়া যাইথিলা। মোবাইল আপ জরিয়ে ঘরে লোকর বাবদে ভিন ভিন তথ্যকে রেকর্ড করা যাচ্ছে। জনগণনাতে পরিবার সদস্য মানকর সংখ্যা শিক্ষা জল বিদ্যুৎ সেবা সহিতে অলগা মৌলিক সূচনা ভিল সংগ্রহ করা যাচ্ছে। কলিঙ্গ স্টেডিয়ামর ইনডোর আথলেটিক সেন্টর ঠানে দেশের পহেলা দুইদিনিয়া ইন্ডিয়ান ইনডোর ওপন পুল ভল্ট আউ কম্বাইন ইভেন্ট প্রতিযোগিতা আইষ্ঠান হেবা মূল ইথি দেশের শ্রেষ্ঠ আথলেট মানে যোগ দেবে। এছনে রাঞ্জিলিং খবর ইন শেষ হল। আর বেলার আঞ্চলিক খবর শুনিপারবে রাতে সাত বজিকি দুই মিনিট থেকে জোহার।

শ্রোতা বন্ধু, বর্তমান উপভোক্তাঙ্ক পাখরে পৌঁছিবা পাই সবুঠারু সুলভ এবং সহজ মাধ্যম হচ্ছে আকাশবাণী। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রে বিজ্ঞাপন বুকিং পাই আজি হি ডায়াল করন্তু এই টেলিফোন নম্বর কো 8249809672। নম্বরটি আউথরে কই রাখুছি 8249809672। আকাশবাণী রাউরকেলা ভক্তি গীতর কার্যক্রম আরতি শুণুচন্তি আম আকাশবাণী রাউরকেলা কেন্দ্রর। কার্যক্রমর পরবর্তী ভক্তি গীত চন্দন করি তুম বড়দাণ্ড ধূলি, লিঙ্গরাজ চিন্দাঙ্ক রচনার কণ্ঠদান করিছন্তি বিজয় ভাস্কর সামন্তরায়।

শ্রোতা বন্ধু, পৌরাণিক কথাবস্তু আমি জাঁচু যে শ্রীকৃষ্ণ যে বংশী বজাই গোপী মান মন মুহুলে আাই চরাইব সময় বংশীর সোনার বিমোহিত হয়ে গাই মানে পাখক স্বত প্রভৃত চালি আসুলে আই বংশী তৈরি হয়েছিল বাউঁশে তেণু করে বাউঁশর ব্যবহার কেউ পুরাণ যুগর লা আগর পিলাটি জন্ম হলে তার নাহি কাটবাপি বাউঁশ পাতিয়ার ব্যবহার করা যাওয়া হলে বর্তমান তাহা সে ক্ষেত্রে করা যাও না। মৃত্যু পরে বাউঁশক উপযোগ করে কোকি তৈরি হয়ে থাকে, তেণু জন্মঠার মৃত্যু পর্যন্ত বাউঁশর ব্যবহার রয়েছে। আগর প্রত্যেক বাড়ি বগিচার বাউঁশ গছ লা হলে তাকে ব্যবসায়িক ভিত্তিরে কে চাষ করু নথিলে। কহিবাকু গলে কাঠর বিকল্প হেউচি বাউঁশ। আগর চাল ছপর ঘর লা যেউথিরে কি বাউঁশর ব্যবহার হেউথিলা, কিন্তু বর্তমান চাল ছপর ঘর ছাড়ি সমস্তে কোঠা ঘরে রহিবাকু পছন্দ কলে। হেলে বর্তমান বিভিন্ন প্রকার ঘর সাজসজ্জা পাই সৌখিন সামগ্রী এই বাউঁশর প্রস্তুত হেউচি, আর বাউঁশ সামগ্রীর চাহিদা মধ্যে রহিচি। তেণু প্রত্যেক চাষী ভাই বিশেষজ্ঞক কহিবা অনুসারে বনখণ্ড অধিকারী তথা কৃষি বিশেষজ্ঞক পরামর্শ নেই বাউঁশ চাষ করিবা পাই আগেই আসন্তু, আউ লাভবান হুয়ন্তু। শ্রোতা বন্ধু, আজি তো সময় হয়ে যাইছি, তেবে আজির কার্যক্রমকু এইটি রাখুছু। আজির কার্যক্রম প্রযোজনা ও পরিচালনা দায়িত্বরে থিলে দুর্গা মাঝি এবং উপস্থাপনারে মু থিলি নিহারপাড়া পটনায়ক। আজি পাই তাহলে বিদায় দিয়ন্তু, রহুছু, নমস্কার।

শ্রোতা বন্ধু, এই সুন্দর গজলটি সহ শেষ হল গীত ও গজল কার্যক্রম। এই ক্রমে আজ শুণুলে গজল গায়ক হরিহরন কণ্ঠে কতোটি গজল কার্যক্রম শুণুচার আকাশবাণী রাউরকেলা কেন্দ্র আমার কার্যক্রম প্রসার করা যাচ্ছে এফএম ব্যান্ডে 102.6 মেগাহার্জ যোগে। বর্তমান প্রচার করছু লোকগীত কার্যক্রমের পালা, পরিবেশন করেছেন ঘনশ্যাম সা ও সাথী।

এই বিধিরে তু যদি পূজা করিবু তোর মনোবাঞ্ছা পূর্ণ হব। তেনে কথা হইছি কোন না, পূজা করিবা পাই কি যত্ন সহকারে সমস্তে তৎপর হইছন্তি, কিন্তু রাতি হইছি, রাজা বিচার করুছন্তি যে সেই মদন সুন্দর কু কেমিতি ভাবরে মারি দিয়া যিব। এই সময়ের কথা হইছি কোন, ঘাতক সহিত মন্ত্রী পুয়কু আজ্ঞা জঙ্গলকু পঠাই দেলে। কিন্তু মন্ত্রী পুয়কু ঘাতক মারিব কোন, আজ্ঞা ঘাতককু বাঘ আক্রমণ করিবারু ঘাতক মৃত্যুবরণ কলা। মদন সুন্দর মৃগ ধরিকি ঘরকু আসিলা, রাজা বিচার কলে ঘাতক তো কাম কিছু করি পারিলা নাই, তেণু তাকু বিশ্রাম কক্ষরে বিশ্রাম করিবাকু দেলে এবং বিষ মিশাইকি খাদ্য খুয়াই দেলে। মদন সুন্দর বিষরে আক্রান্ত হেবারু রাত্রে তাকু নেইকি দরিয়া ভিতরে ভসাই দেলে। আজ্ঞা আর দিন সকালে ব্রত সম্পূর্ণ হব, অরুণা ব্রত করিছি, তেনে আমার কম মালতী মধ্যে ব্রত করিছি, কিন্তু রাজা মদন সুন্দর কু বিষ খুই দরিয়ারে ফিঙ্গি দেইছন্তি। কিন্তু মা জগজ্জননী এই সময়ের রাতিরে রাজাঙ্কু স্বপ্নাদেশ দেই কহুছন্তি, হে মহারাজা কহুছন্তি, মহারাজা তম ঝিও মদন সুন্দর কু বিবাহ হেবা পাই কি মন ভিতরে স্থির করিছি, তাকু তুমি যদি তা সহিত বিবাহ ন কর তাহলে তম দেশরে অমঙ্গল হব, আউ তুমি যে পুয়টা কু বিষ খুয়াই দরিয়ারে ভসাই দেইছ সে হচ্ছে মায়া মদন, প্রকৃতরে মদন সুন্দর পলঙ্করে শোই রয়েছি, সে বিষরে আক্রান্ত হয়েছি, কালি তা ভৌণী যেতবে ব্রত উদযাপন করিব সে 102 108 2।